শ্রোতা বন্ধু, খয়ার প্রকোপ বড়া সহিত অংশুঘাতর আশঙ্কা মধ্যে বড়িপারে বড়িপারে তেণু অংশুঘাতর রক্ষা পাইবা হলে আমাকে সতর্কতা অবলম্বন করা পড়ব এবং কতোটি কথা প্রতি ধ্যান দেওয়া হব। দিন এগারটার তিনটা মধ্যে টাণ খরার বাহারক বাহারু না, টাণ খরার বাহারক যাওলে মুন্ডকু ওদা গামুছারে ঘোড়ান্তু, ছতা চপল কলা চশমা ব্যবহার করন্তু, ঘরে টিণ বা আজবেস্টস ছাত থিলে তা উপরে নড়া বিছন্তু কিংবা ধলা রঙ লেপ দিয়ন্তু। প্রচুর পরিমাণর পানি, তোরাণী, পণা, ঘোল দহি, সরবত আদি পিয়ন্তু। এথর শ্রেয়াস পূর্ণিক সঙ্গীত নির্দেশনায় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং, গীত রচনা সিদ্ধার্থ গরিমা, কথাচিত্র অ্যানিমাল।

শ্রোতা বন্ধু, এমিটি দেখিবা গলে খরার প্রকোপ খুব রয়েছে দিনসারা। তথাপি দিন এগারটার তিনটা মধ্যে খরার প্রকোপ অধিক রয়েছে। তেণু এই সময় মধ্যে টান খরা যাতে না। বৃদ্ধ, অসুস্থ লোক, শিশু, গর্ভবতী মহিলা এবং রক্তচাপ কিংবা মধুমেহরে পীড়িত ব্যক্তি টান খরারে বাহারক যাতে না। অধিক খরা সময় নিয়া পাখে কৌশি কার্য করতু না এবং মাদক দ্রব্য সেবন করতু না। আপন মানুষ এথর চেন্নাই এক্সপ্রেস কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করেছেন চিন্ময় শ্রীপদা এবং গোপী সুন্দর। গীত রচনা অমিত ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা বিশাল এবং শেখর।

শ্রোতা বন্ধু মনে রাখন্তু, অংশুঘাত আক্রান্ত ব্যক্তিঙ্ক দেহরে কেবে হেলে বরফ ঘষন্তু নাহিঁ। গ্রীষ্ম প্রবাহ সময়রে কেহি হঠাৎ অসুস্থ অনুভব কলে তাঙ্ক চিকিৎসারে আদৌ অবহেলা করন্তু নাহিঁ। গৃহপালিত পশুপক্ষীমানঙ্কু ছাইরে রাখন্তু এবং প্রচুর পরিমাণরে পানি পিইবাকু দিয়ন্তু। এথর বজরঙ্গী ভাইজান কথাচিত্রর এই গীতটিরে কণ্ঠশিল্পী আতিফ আসলাম, গীতিকার অমিত ভট্টাচার্য, সঙ্গীত প্রীতম।

পরবর্তী গীতটা গজনী সিনেমানু সঙ্গীত দিয়েছেন এ আর রহমান, গীত লিখছেন প্রসূন্ন যোশী, কণ্ঠশিল্পী জাভেদ আলী আর সোনু নিগম।

পরবর্তী গীতটা সৈয়দ কোয়াদ্রিঙ্ক লেখানো। গীতকে সঙ্গীতটি সাজাইছেন মিথুন, কণ্ঠদান করেছেন মোহাম্মদ ইরফান, অরিজিৎ সিং আর শ্যাম ভট্ট। সিনেমা মটর 2।

শেষে আশিকি টু সিনেমার এই গীত শুনুন কণ্ঠশিল্পী পলক মুচ্ছল আর অরিজিৎ সিং, সঙ্গীতকার মিথুন, গীতিকার ইরশাদ কামিল।

শ্রোতা বন্ধু, গ্রীষ্ম ঋতুরে খরার প্রকোপ বড়া সহিত অংশুঘাতর আশঙ্কা মধ্যে রয়েছে। অংশুঘাতর রক্ষা পাইবা হলে আমাকে সতর্কতা অবলম্বন করা পড়ব এবং কতটি কথা প্রতি ধ্যান দেওয়া পড়ব। টাণ খরারে বাহারক যাওয়া মুন্ডক ওদা গামছার ঘোড়া, ছতা চপল কলা চশমা ব্যবহার করতু। ঘরে টিণ বা আজবেষ্ট ছাত থাকলে তা উপরে নড়া বিছান্তু কিংবা ধলা রঙ লেপ দিয়ন্তু। প্রচুর পরিমাণের পানি, তোরাণী, পণা, ঘোড়দহি, সরবত আদি পিয়ন্তু। পরবর্তী গীতটি কণ্ঠদান করেছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাও, গীতিকার কুমার, সঙ্গীতকার অনিরুদ্ধ রবিচন্দর, কথাচিত্র জওয়ান।

0: ଏଇଠି ଶେଷ ହେଲା ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ର ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ। କଣ୍ଠଶିଳ୍ପୀ ଥିଲେ ଲତା ମଙ୍ଗେସ୍କର। ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ। ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ କିଷାନ ସମ୍ପ୍ରଦାୟର ସାମାଜିକ ଏବଂ ସାଂସ୍କୃତିକ ଜୀବନଧାରା ଉପରେ ପର୍ଯ୍ୟବେସିତ କିଷାନ ଭାଷାର ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାକା ପୁପୁ ଝକା ଝକା।
1: ପଛଲିନ୍ ତା କଥାନ୍ ହେତୁ ଆସ୍କୁନ୍ ମନେ ଖାତିରି କି ଆଜ ଆଜିର୍ କି କଥା ଏକାନେକ୍ରି ତାମ କଥାନି ତେଙ୍ଗାଲିଆର ତମେ ତେଙ୍ଗନା ଶୈଳୀ ବୋଧ ଇନ୍ନେ ରାଚା ଯେ ଏକସ୍କଟି ଆବନ୍ ନାମ ମନ୍ ଧ୍ୟାନ ଚିଆଲକାତରୁ ମେନାଲକାତ ସଥେ ଯେନ୍ତା ନାମ ଯେତେ ନାହା ଚାଲକାତ ତେଙ୍ଗାଲିଆର ଅଣ୍ଟାରା ଆଜି ଅଣ୍ଟା ରାଚା ଆସନ୍ ରାଜାସ ଅଣ୍ଟା ରାଚାସ୍ ତାଙ୍କି ରାନୀ ଅଣ୍ଟା ରାଚା କାଉଣ୍ଟା ପଦ୍ଦାନୁ ପାଚକି ସଣ୍ଟା ରାଚାସ୍ ତାଙ୍କି ପାଚୁ ଭିରାଚା ଘା ଘା ତେଙ୍ଗାଲିଆର ଯେ ହାରବୁଲା ବଢ଼େଇଟି ପାର୍ତା ରାଚା ପାର୍ତାମିଆ ବଢ଼େଇଟି ମାନ୍ନୁ ରାଚା ଆ ମାନ୍ନୁକି ବଢ଼େଇଟି ଢୋଡ଼ୁରୁ ରାଚା ଆରୁ ଅନ୍ନୁ ଅଣ୍ଟା ରାକ୍ଷସ ରାଲିଆସ୍ ଇନ୍ନେ କେତିନି କେତେ କଥାନି ତେଙ୍ଗାଲିଆର ଆରୁ ଆ କଥାନି ଯେନ୍ ତେଙ୍ଗାଲିଆର ଆ କଥାନି ଗେ ଉଲା ବହୁତ କଥା ରାଚା ଶିଖରାଗେ ଆହାଗେ ଆ କଥାନିବ ନାମ ମେନାଲକାତ ଆରୁ ଆଦ୍ଗି କଥାବନ୍ ବୁଝରାଲକାତ ଆରୁ ଆଦ୍ଗେ ମାଧ୍ୟମତି ଆ ନୀତି ଶିକ୍ଷାବନ୍ ନାମାନ ଗୋଟି ତେଙ୍ଗାଲିଆର ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ସାମିଆ ପରିବର୍ତ୍ତନ ମାଞ୍ଜା ଆ କଥାବନ୍ ଯେନ୍ ତେଙ୍ଗାଲିଆର ଧୀରେ ଧୀରେ ଆଦାନ ଲେକ୍ଚର ବହି ମାଞ୍ଜା ବହି ଗୁଠି ଉର୍ଖା ଆରୁ ବହି ଗୁଠି ପଢ଼ା ଖାତରା ପ୍ରକୃତିରେ ଯଦି ଏର ଥିଲେ କଥାନି ମେଞ୍ଜକୁନ୍ ଯେନ୍ତା ବଢ଼ିଆ ଲାଗ୍କି ଆରୁ ଫିର୍ ମେନାଲ କାରଣ ବାଗିର ଲାଗି ହନ୍ନେ ବହି ପଢ଼ନା ଦିଅଣ୍ଟା ବଢ଼ିଆ ଜିନିଷ ଦୁ ନାମ ଯାହା ବି ନାମେ ମନୁ ଉର୍ଖାଲି ଆପନ୍ ବହି ହିସାବନୁ ଲେଖନା କଥା ଆଉ ବହି ବି ଅଥରନା କଥା ଦୁ ଆରୁ ନାମ ଯଦି କଥାଗୁଠିନ୍ ଲେଖତ ଆରୁ ଇଅତ୍ ବହି ହିସାବନୁ ହେଲେ ଇ କଥାଗୁଠିତ୍ ଯୁଗ ଯୁଗ ରକ ନାମ ଯାହା ବୁଙ୍ଗା କେର କିଛି ଆ କଥାନ ବି ଆହା ଆଙ୍ଗତ ଆରୁ ଯଦି ନାମ ବହି ଲେଖତ ହେଲେ ନାମେ ଯେନ୍ ବାରନା ପିଢ଼ି ଆଥିଲି ଆବଡ଼ାର ହି ଆହା ଆଙ୍ଗର ତା କଥା ମାଞ୍ଜା ଯେ ଇ ବହି ଲେଖନା ବହି ଛାପାବାନା ଆରୁ ବହି ପଢ଼ନା ବଦନଟା ବଢ଼େଟି ବଢ଼ିଆ ଜିନିଷ ଦୁ ଇ କଥାବନ ନାମ ବୁଝର୍ନା କଥା ଆରୁ ବହି ପଢ଼ନା କଥା ଦୁ ବହି ପାର୍ଚକା ଥିଲେ ଇଓ ମାଲା ଇଓ କଥାନ ନାମ ଆହା ଆଙ୍ଗତ ନାମେ ନଲେଜ ବୋଧି ବାଢ଼ର ଆଉ ଇ ପଢ଼ନାନ୍ତି ନାମ ଯେନ୍ ଖୁସି ହାକ୍ଷତ ଦୁସରା ଏକାସାନିଆ ଖୁସି ପଲ୍ଦା ଥାକ୍ଖା ଆରୁ ଇ ବୋଧ ନାମେ ପୁରୁଖାନ୍ତି ନାମେ ତକ ଆଉ ନାମେସ୍ତି ନାମେ ଯେନ୍ ବାରନା ପିଢ଼ି ତକ ଇ ଯେନ୍ ଗୋଟେ ସଂଯୋଗ ମାନାଲି ଇ ବହି ବୋଧ ଆ ବୋଧ ବାଢ଼ିଟି ନାମେ ସମାଜକେ ଲାଗନ୍ ସମ୍ପତ୍ତିମାନ ତା ଯେତେ ନାମ ବହି ପାଢ଼ତ ଆର୍ ଯାହା ବି ନାମେ ମନୁଲା ଆତିଲି ଆଦାନ ଲେଖତ ଆଉ ବହି ହିସାବନୁ ପ୍ରକାଶିତ କାମ ଯେ ନାମେ ଭବିଷ୍ୟତ ପିଢ଼ି ବି ଆଦାନ ପାଢ଼ରାରୁ ଆହା ଆଙ୍ଗର ଇ ଆଶା ସହିତେ ମାକ୍କା ପୁପୁ ଝକା ଝକା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମେନୁ ଯେତେ ଶ୍ରୋତା ଭାଇ ଭଉଣୀ ଗୁଠିଆରିନ୍ ଜୁହାର। ଇତିହାସ ତେଙ୍ଗାଲି ଯେ ମୁଲିନ୍ତି ଆଲାର ହାରବୁନୁ ରାଲିଆର ଆରୁ ଆବଡ଼ାର ହାରବୁନ୍ତି ଯେନ୍ ଫାଡ଼ୁ ହାକରାଲି ଆଦନ ମହାଲିଆର ଝରଣାନ୍ତି ଯେନ୍ ଆମୁ ଏତା କାଲିଆ ଖୁଲକୁଲା ତେଲ ଆଦାନ ହାପ୍ପାଲିଆର ଆର୍ ଭିନ୍ ଭିନ୍ ଯେନ୍ ମାନ୍ନୁ ମାସ ଆତିଲି ଝେପରା ମାନ୍ନୁ କା ଭିଡ଼ ଏକାସନ ଆତିଲି ମାନ୍ନୁ ଗିଏ ଅଣ୍ଟା ବୁରେଇ ହନେ ଜାଗା ଗୁଠେନୁ ରାଲିଆର ଆରୁ ଭି ତେଙ୍ଗନାର ଯେ ପାର୍ତା କିଆ କା ପାର୍ତାନୁ ଯଦି ଢଡ଼ୁରର କା ଖୋଲର ଆଦ୍ଗେ ଉଲା ଭି ତାମ ରାଲିଆର ବୁଲିକିରି ହାରବୁ ସାଙ୍ଗେନ୍ ମିଶ୍ରାର ଆରୁ ରାଚାର ହାରବୁନ୍ତି ଯାହା ମାନାଲିଆ ଆଦାନ୍ତା ମନ୍ଦରାଲିଆର ଆରୁ ମହାଲିଆର ତେଲା ମାନ୍ନା କିଟି ମାନ୍ନା ଖିଜିରି ମାନ୍ନା ହୁର୍ମି ବାକେନ୍ ଯେନ୍ ଜିନିଷ୍ ଗୁଠି ହାକରାଲିଆ ଆଦା ନନ୍ଦରାଲିଆର ଆରୁ ମହାଲିଆର ହାରବୁନୁ ଜନ୍ତୁ ରାଚା ଆବଡ଼ା ଗୁଠି ଭିନ୍ତାମ ଇଞ୍ଜାର ଚାପିଆର ଆରୁ ଡେମଚାର ଚାପିଆର ଆରୁ ତାଙ୍ଗାନ ପିଟାର ଆରୁ ପହିଲେ ତା ବାନାର ଯେ ତାମ ହନେ ହେନା ବନ ମହାଲିଆର ପାଛିଲି ପାଛିଲି ଇ ଚିଚୁ ଗେ ବ୍ୟବହାର ବନ ଆଖାରୁ ଆଦାନ କୁଡ଼ଚାର ଫିର୍ ଧୀରେ ଧୀରେ ଆନୁ ଇଦାନ ହାଦାନ ମିଶା ବଚାର ଆରୁ ଏକାନେ ତାମା ଭଲ ଲାଗ ଆ ପ୍ରକାର বিতাচার কা আদান লাজ্জার আর অনামো হাগি শিখরার ধীরে ধীরে ধীরে ধীরে তাম চাষ কামচার আর একানিকি তামে জিয়াবন আঘলি আঘলি হর হু কথান ভাবচার আর তামে জীবনধারা বোধনে ধীরে ধীরে কি ইয়া এত্তি আর বারচা আউ যদি হন্যে নাম বধ হলে ভিন ভিন প্রকার সম্প্রদায় আতলনার নে একা একা কঠানুর আচার আবড়ার অন্ডা তামে কঠানটা মাঞ্জা আউ আকুন তেঙ্গা খাতির কিছি যে নামে উড়িষা কথান যদি নাম বিচার গে হত হলে উড়িষা নু 62 প্রকার আদিবাসী আতলনার বলিকি লেখা খাতির কিছি আদাত স্বীকৃতি প্রাপ্ত বলিকি তেঙ্গা খাতরালি হন্যতা ভিন ভিন আদিবাসী গুঠিয়ার আতলনার আউ হন্যে এরথ হলে নে হারবু নু রালিয়ার হারবু সঙ্গে বেচালিয়ার হারবু সঙ্গে আলখালিয়ার হারবু সঙ্গে তাম অনা মহালিয়ার আবড়ারিন আদিবাসীরু তা আবড়ার আধুনিক সভ্যতাদ এন্দেদ আও কাথামন ভলকিরি আহাগে লাগান তামে কেতনি কেতি উল্লা লাগিয়া কের কিছি যাহা বি মান্না ধীরে ধীরে ধীরে ধীরে আবড়ার নামে মুখ্য স্রোতকে বারাল নারিন হলে তামে জীবন জীবিকানু যাহা বি তাম ব্যবহার নানালিয়ার তামে যাহা চালি চলনি রাচা তামে যাহা সংস্কৃতি রাচা তামে যাহা ভাষা আদাদ ভি ধীরে ধীরে চালরতি বালার লিয়া হলে এরা খাতরালি যে যেতকি যেতকি নাম আধুনিক সভ্যতা বন গ্রহণ নানাল দাত হেতকি হেতকি নামে সংস্কৃতি বোধ নামে চালি চলনি বোধ হন্যে পাছড়ি রাকালি লেখা লাগালি তা যাহা বি মান্না আকুন তক বি আর্গি মুজরা আকুন যদি নাম যেতে চাহ থালে ই নামে ভাষা সংস্কৃতি নামে পরম্পরা বন আগলি হুয়া অঙ্গত আউ ই কথা বন খালি নাম বুলি মাল্লা সরকার ভি আখা যে অন্টা জনমঙ্গল রাষ্ট্র নু যেতেরগে সংস্কৃতি বন সম্মান চিনা কথা যেতেরগে ভাষা বন ঠিক হিসাব নু বাঁচাবাগে লাগান চেষ্টা নানা কথা তা যেতকি ভি আদিবাসী ভাষা আতলি আনুন্তা কেতেটা ভাষা আবন একানিকি আলার আহর অন্টা পিঢ়ি আরুন্টা পিঢ়িগে ক আ কথান চিন্তা নানিকি ই নামে আদিবাসী ভাষা নু ভি স্কুল নু একানে পড়তা মানো আ কথান চিন্তা নানচার আউ স্কুল গে লাগান ভিন ভিন যেন আদিবাসী ভাষা আতলি একানে আদান পাড়তর আর একানে আবড়ারিন সামিল কামর ই কথান চিন্তা নানিকি অন্টা পদক্ষেপ ভি অন্টা সামিয়ানু হওয়া খাতরা আর নামে হন্যে এরথ হলে নামে এই সম্বলপুর জেলা নামে আদিবাসী বহুত আদিবাসী আতলনার কিষান মুন্ডা উরাম খড়িয়া ইনহেকি নিন্দিকানার ফির বি জহকিরি নামে কুণার কুণা সম্প্রদায় যেন কিষান ওয়ালদাত ই ভাষাভাষী তা আলার জহ টিকি আতলনার আদগে লাগান ই নামে সম্বলপুর জেলা নু কুণা ভাষাতে ভি পাঠ পড়াগে লাগান অন্টা যোজনা নাঞ্জার হলে একানিকি পাঠ পাঠতর একানিকি আবড়ারিন সামিল কামর কুণা হাতদারিন গুঠি আর একা বহি বন পাঠতর বহি একানে লেখা মানো আ বাবদন যেত চিন্তা নানা খাতরা হু বাকেন অন্টা কমিটি কামিকি সরকার যাহা পদক্ষেপ অচকিচা হু সামিয়ানু যেন আজ্ঞাঘার সিধা সলক অন্টা জড়িত মঞ্চার আর একানে বহি লেখা খাতর আর একানে নামে এই কুণা হাত দুগু অচুর পাড়া আঙ্গর আ কথামন চিন্তা নাঞ্জার আর বহি লেখা মূলি মাঞ্জা আর বহি ভি লেখা খাতরা তা একানে কানে আবদ মাঞ্জা যে আ কথামন আহাগে লাগান ইন্না আকাশবাণী তার্তি এম মেহকাদাম রবিনারায়ণ মির্ধা আজ্ঞা ঘারি তাম তামে সমিয়ানু জেলা শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেন সম্বলপুর নু আতলি কা দেবগড়ু রাচা কা সোহেলানু আসান ভি তাম নালকু নাঞ্জকানার প্রিন্সিপাল হিসাব নু তামে কার্যদক্ষতা প্রতিপাদন নাঞ্জকানার তা হু সামিয়ানু তাম ভি ই যেন কুণু ভাষানু লেখাপড়া মাঞ্জা সিধা সলক তাম ভি জড়িত রাচার তা একানে একানে আদাত মাঞ্জারু একানেকি বহি লেখা খাতরারু আকুন নামে হাদ্দু বুচুর পড়ালনার আ কথাবন আলোচনা নানত আর এম মেহকাদাম ইন্না তাম আকুন নামে ই কার্যক্রম নু উপস্থিত আতলনার তা বারা তামে কানে দ্বিপদ কাচে নেখরত ই বাবদ নু তাম এদির বানলার আর একানেকি ই কথাবদ নামে কুণু ভাষাতি স্কুল নু হাদ্দু বুচুর পড়ালনার আর একানে ব্যবস্থা মাঞ্জকিচা হু সামিয়ানু যে তা মির্ধা গিয়া জুহার
2: জুহার জুহার
1: নিমন্তা স্বাগত নানালদাম আমি ই পুনা কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা যেন নামে কুণা ভাষাতি চালরালি আকাশবাণী তরফতি আ কার্যক্রম নু হলে পহলা তেঙ্গর যে ই যেন চিন্তাধারা নানা খাতরা যে ভিন ভিন যেন নামে আদিবাসী ভাষা গুঠি আতলি ଆ ଭାଷା ଗୁଠିନୁ ଏକାନେକିରି ଇସ୍କୁଲ୍ନୁ ଭି ହାଦୁ ବଚୁରିନ୍ ପାଠତମ୍ ବୋଲିକିରି ଯେନ୍ ଚିନ୍ତା ନାନା ଖାତ୍ରା ଆରୁ ନାମେ ଇ କୁଣା ଭାଷା ବନ୍ ଏକାନେକିରି ଇନୁ ସାମିଲ୍ ବାଞ୍ଜା ଯେ ଇ କଥା ବନ୍ ଟିକେ ତେଙ୍ଗର
2: ତ କଥା ମାଞ୍ଜା ଯେ ସରକାର ଏରିଆ ଯେ ନାମେ ଆଦିବାସୀ ଗୁଠିଆର ଯେନ୍ 32 ପ୍ରକାର ଆଦିବାସୀ ରାନାର 62 ପ୍ରକାର 32 ପ୍ରକାର ଆର୍ କେ 32 ପ୍ରକାର ନିଜର ଭାଷା ଏନେ କୁଣୁ ଭାଷା ନାମେ ଯେନ୍ତା ଉରମ୍ ଭାଷା ମୁଣ୍ଡା ଭାଷା ଆ ଭାଷାନୁ ଆର୍ କାଚନାଖରାଲ ନାର
1: ଆଚ୍ଛା
2: ତ ଯେତେବେଳେ 32ଟା ରହି ଆରେ ଚିନ୍ତା କାମା ଖାତ୍ରା ଯେ ଇର୍ ଗୁଠିର୍ ଗେ ଲାଗାନ 3400ଟା ସ୍କୁଲ୍ ନୁ ଖାଲି ନିଜର ଭାଷାନ୍ତା ହାତଦାର ଖାଲି ପାଢ଼ଲନାର ଦୁସରା ଭାଷାନ୍ତାର ମାରିଲାର ଦ୍ୱାରା ନାମ ଇସାନ କୁଣୁ ପାଡ଼ା ରହି କୁଣୁ ପାଡ଼ନ୍ତାର ଖାଲି କୁଣୁ ହାତଦାର ପାଢ଼ଲନାର ହଣ୍ଡେ ସ୍କୁଲ 3400ଟା ରହି ଇ ନାମ ହେ ରାଜିନୁ
1: ଆଚ୍ଛା
2: ତ ଇ ରେନ୍ଦିରେକେ ଖାଲି କାଚନା ଖାନା ବାକେ ଇର୍କେ ଅଣ୍ଟା ପ୍ରୋବ୍ଲେମ୍ ମାନାଲି ସମସ୍ୟା ମାନାଲି ଯେ ଇର୍ ଓଡ଼ିଆ ସ୍କୁଲ୍କେ ଯେତେବେଳେ କାଲନାର ହୁପକେ ଲାଜରାଲ ନାରୀର ନିଜର ଭାଷାନୁ କାଚନା ଖରାଗେ ଆର୍ ଗାନେ ଓଡ଼ିଆକେ ସାମିଲ ମାନାଗେ ଲାଗାନ
1: ଆଚ୍ଛା
2: ଆଜିକେ ଲାଗାନ ବଡ଼ ଅସୁବିଧା ମାନଯା ସରକାର ଚିନ୍ତା କାମଚା ଆଉ ପୁରା ଜନଗଣନା କାମନା ଲେଖା ଶିକ୍ଷା ଜଗତନୁ 2005 ଗୋଟେ ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି ପ୍ରଚଳନ ଯେତେବେଳେ ମାନଯା ହୁବାକେ ଏରିକିରି ବାଚା ଯେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେନ୍ ଭାଷାରେ ଆଜି 32ଟା ଭାଷା ଯେନ୍ ଭାଷା ଆଦିବାସିନ୍ଦା କାଚନା ଖାରାଲନାର ହୁରିଗେ ଲଗାନ ନାମ ବହି ତିଆର କାମତ ବୋଲିକିରି ତାପରେ ବହି ତିଆର ଆରମ୍ଭ ମାନଯା ଆରମ୍ଭ ଯେତେବେଳେ ମାନଯା ପପୁଲେସନ୍ ବା ଜନସଂଖ୍ୟା ଅନୁସାରୁ ପହିଲା 10ଟା ଭାଷା ଉପରେ ଆର ଅଚାର ପହିଲା 10ଟା ଭାଷା ଯେତେବେଳେ ଅଚାର ହୁବାକେ ନାମେ ସମ୍ବଲପୁରନୁ ମୁଖ୍ୟ କରି ଏକା ଭାଷା ବେଶୀ ଜାତି ରାନାର ଆର୍ ମାନାଲା ନାମେ କିଷାନ ଆଉ ମିର୍ଦ୍ଧା ଦୁସରା ଜାତି ଆର୍ ବି ରାନାର ତ ଇର୍ ଯେତେବେଳେ ଆରମ୍ଭ ମାନଯା କରା ବହି ଲେଖା ଗିଲାଗାନ ନାମେ ସୁନ୍ଦରଗଡ଼ ମାନଯା ଉରାମ ମୁଣ୍ଡା ଅନ୍ୟ ବହି ଲେଖା ମାନଯା ଏନେକିରି ଓଡ଼ିଶାନୁ 32ଟା ଭାଷା ନୁ 10ଟା ଭାଷା ଗିଆର ଅଚାର
1: ପହିଲା
2: ହଁ 2006 ବହି ଲେଖା ଆରମ୍ଭ ମାନଯା ହଁ ଯେତେବେଳେ ବହି ଲେଖା ଆରମ୍ଭ ମାନଯା ସେତେବେଳେ ଇ ବହିକେ ମୁଖ୍ୟ କୋଡ଼ିନେଟର ନେ ମାନଯାର ମାରିଲା ଯେନ୍ ଜିଲ୍ଲା ଶିକ୍ଷା ପ୍ରଶିକ୍ଷଣ ପ୍ରତିଷ୍ଠାନ ଗୁଡ଼ାକ 30ଟା ଜିଲ୍ଲା ନୁ ଯେନ୍ 30ଟା ରହି ଆର୍ ଏନେରିକେ ଆର୍ ଗେ ଦାୟିତ୍ୱ ଚିଚାର ସରକାର ଦାୟିତ୍ୱ ଚିକିରି ଆର୍ ଗେ ଭିତରୁ ଅନ୍ୟଟା କୋଡ଼ିନେଟର ଆର୍ ଇନ୍ ଚିଚାର ତ ସୌଭାଗ୍ୟ ହେଙ୍ଗେ ନେ ଯେ ସମ୍ବଲପୁରନୁ ଡାଟ ଯେତେବେଳେ ନେ ଚାକିରି କାମ ଲାଗାନ ଏଙ୍ଗାନ ଆର୍ ଦାୟିତ୍ୱ ଚିଚିଆର
1: ଆଚ୍ଛା
2: କୁଣୁ ଲାଗାର ଗେନ୍ ମନ୍ଦା ବହି ତିଆର ମାନାଲି ତାପରେ କୁଣୁ ଆଲାନ ତାପରେ ବହୁତ ଆଗ୍ରହ ସହିତ ନେନ୍ ଯାହା ଯାହା କାମନା କଥା ଯେନ୍ତା ତାଲିମ ସିଷ୍ଟମ ଯେନ୍ତା କାମନା କଥା କାମିକିରି ତାପରେ ବହି ଲେଖା ଆରମ୍ଭ ମାନଯା ବହି ଲେଖା ଯେତେବେଳେ ଆରମ୍ଭ ମାନଯା ହୁଆକେ ନାମେ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲାନୁ କୁଚିଣ୍ଡା ବାମରା ଆଉ ଜମେନକିରା ଇ ତିନିଟା ବ୍ଲକନୁ ପୁରା କୁଣାର ଖଚରାନାର ନିନ୍ଦିକାନାର ପୁରା କେତେ ନାଇଁ କେତେ ଆଉ ହାରାହାରି ଜନଗଣନା କାମ

0: বর্তমান দেখি এনে তার মানে বার্ষা বহি কাটি বহি তিয়ার বান যা আর সপ্তাহকে যে সময় গে বিনা চাখাগে বহি লেখাবান হ্যাঁ পুষ্পুনি গে পুষ্পুনি বহি লেখাবান পুনা অন্না গে পুনা অন্না বহি লেখাবান এনে করে পুরা ষাঠেটা বহি তিয়ার মান আর বিভিন্ন রকমের মান
1: বেলে নাম যেন সামিয়ানু গতি কামাল দাত নামে যেন পর্ব পর্বাণী চালি চলনি সংস্কৃতি আতিলি আ বাকেন যাহা খাতরাল কির হু হুসাব নু বহি
0: পড়তা বহি পড়তা
1: তো ই বনি ধ্যান চিয়াত ক্ষেত্র কি চা আর যেন ছোটে বহি বালকার যে ছোটে বহি গুটি দেখকানে
0: ছোটে বহি দু ধর ই যেন কাহিনী অন্তা তেন গান ইদ বড়খা বহি নু মান যা বহি কে সাই যাবত বড়খা কা মান যা ছোটে বহি কাম কাহিনী আদে না একা রক মর দু কিন্তু ছোটে বহি কামি করি আর ছোটে বহি নু ধর তেলা মোহনা কাম চকান বহিগে নামে চিজ কাম তো হদার তেলা মানুগে কেরার মিয়া এরিয়ার যে অন্টা মাকড় তেলা মহালি হদার এরিয়ার নির্ঘতিয়া নাড্ডার হ্যাঁ একদিন হাড়তু নেরিকে যেতে নির্ঘতিয়া নাড্ডার যেতে বেলে আদিনের বাংলা তে হাড়তু দিন নাড্ডা মিয়া যেনতা নাড্ডা কি তেলা ধুরকুটা খাতরা যেনতা খাতরা কি হদার মক্ষার কেতনে কেতে আও খুশি মঞ্জার কেরার আও
1: মানে অন্টা মনোরঞ্জন মাধ্যম নো শিক্ষা চিয়া খাত্র আ কথা নি ধ্যান চিয়া
0: আনু মেসেজ বি রালি
1: মেসেজ বি রালি হ্যাঁ
0: যে এরা হাদার নাড্ডার বলি কি আদি না লালি তার না খাতরা তেলা হাদার মুখার খুশি মঞ্জার কেরা ইসান আ চাচা মালা খেবড়ু আর তো রাই মিয়া নাড়ালি তা এরি কি আদি না কামালি আও
1: ঠিক ঠিক ঠিক তা ইন্নে সব জিনিস বন ধ্যান নু চিয়া খাত্র কি চা যে ই প্রকার যে নামে যে কাহিনী বন নাম হত আউ লেখত বলিকি একানে নিম ই কাহিনী গুটি ছোট ছোট মন অচকার
0: ইদানন্দের কাম তাম চরিত্র চিচার যেহেতু এমান কাহি আমেরিকান তি কাহি কানাডান তি বারিকি এমান যেতেলে শিখাবাল নার আর ভি ছোট ছোট কাহিনী হেমে কাহিনী নি আর খরি খুশি মঞ্জার কার আর ই গয় এনে কথা রই বলিকি হ্যাঁ নে কাকণ চাড়া নন্ডা কাহিনী লেখ কান
1: একানে লেখ কান
0: যে ইয়া কাক চাড়া যে কুলিহা আউ লাকড়ান মৈত্র বস ওকিয়ার আউ কুলিহা বাচা বারা মৈত্র নাম কত হালুগে নিমান বড়িয়া জিনিস অনটা ইনা মহতন বলিকি কুলিহা এনের কামচা কাকণ চারণ থাকে লেঞ্জ আমার ভুরসুলার লেঞ্জ তো টিকে এনে এনে কামচা চা যেনতা কাকণ ধুরকুটা উর্খা আলতি হ্যাঁ তার লাকড়া পুরা হ্যাঁ লাকড়াত একদম নির্ঘতিয়া মহালি ই বুয়া মৈত্র নিম একখানে করি উলা হানি কামা চালদার যে লাঞ্জ হবন যে পুরা কাকণ উর্খালি বলিকি তারপরে মখার খুশি মাঞ্জা তারপরে এরিয়াল লাকড়া বাচা সবুদিন মৈত্রী নেন্দির মেহন নেন কাদান্ত টেন্টি হেঁকে লেঞ্জন খুড়কুড়াপন বাচা যেতে লাকড়াত খুড়কুড়া বালি থাকে তো ভুরসুলা মারলি দু ধার চা তাঙ্গে পুরা হেসুরখা কাতরা একদম কুঝাতেল বুঙ্গা পার্তা গে তো হাতদার গে লাগান এনে খুশি মজাক তা কাহিনী লেখিকি হ্যাঁ ইনু মুখ্য মানালি যে যেতবে নামে কুঁড়ার কাল না রেহরা বাকে এমাগে কানা রেহরকর কাকড় চারা হানি লাতা গুঠি রই আসান রাই আসান কাকড় চারা ভি রই এনে খুড়খুড়ি করি অথরনার আর সাঙ্গে সাং কালিকি তামে মানি তরকারি
1: মানি তা একা সম্প্রদায় গুঠিয়ার তামে দৈনন্দিন জীবন নু যাহা গুঠি তাম এরাল না আরু একানে করি তামে জীবন বন আনু বিতাবাল না আ প্রকার কাহিনী গুঠিব
0: কাহিনী গুঠি লেখা মানালি ই রকমের তার মানে প্রসঙ্গ যেন তেঙালদান খরা বর্ষা শীত এনে কালি তারপরে ফাড়ুগে কালি তারপরে মান্ন গুঠিকে কালি এনে সব কামি করি পুরা থিম বেস্ট কামি করি এনে কাহিনী তিয়ার মানালি তিয়ার মানালি
1: তা ইদান তা নিম বহি লেখকার এই বহি যেন যেতেবেলে লেখকার নিম তো কাহিনী বিচকার চিন্ন নিম গীত ভি সামিল কামচকার
0: হ্যাঁ গীত ভি সামিল কামচকার দাম উপর ক্লাস নু সুন্দর গীত গুড়াক ভি নামে যেন পর্বপর্বাণি মা কানালি পুষ্পুনি গে মানালি নোয়াখাই গে যেন গীত পড়াল নার হু গীত গুড়ি ভি কামচকার এই
1: আচ্ছা আচ্ছা হু গীত গুড়ি নাকানে নিম সংগ্রহ নঞ্জকার কা একানে
0: নাই গীত গুড়াক ভি কালি কের সংগ্রহ কামচকাম
1: আচ্ছা বলে একা পদ্দা পদ্দা ভি নি
0: হ্যাঁ যেন বেঞ্জা বাকে যেন গীত পড়নার যে বেঞ্জা গে লাগার ওটা বহি লাগছকান যে কেরকান নে মোটা আজসিন তেঙ্কান ইদান বহি কামচকার এই যে আর কমিউনিটি নু টিকে নিম পাস কামকে অন্যকে বলিকি তেঙ্কা চারা আর তো পাস কামকে বলিকি তেঙ্কান বাকি নাম যেন জুয়াড়ি আউ যেন শিল শিল্পা কাম দত কে আবর কনিয়া যেন অকনার যে আর কি ওটা বহি লাগছকান বহি যেতে লেখা অঞ্জা ই বা এরা বাকে আর কানিয়া কুয়ার দুই লোকর ইজিকান আর আসান তো বহি নে এতকান বাকে বহিল নাতিয়া নিন্ডে একখানে বেঞ্জের কাদে বাচা সেরি বুয়েঙ্গান মাল্লা বনে তো বেঞ্জের কাদে আমন বাচাস নিন ওটা ভুল কামকাজ কাদে বেঞ্জের না নিয়ে ঠিক মাল্লা মানু বাচাস একখানে বাজকান হু কানিয়া গে রেড়ি আবনে মাল্লা তিরুই ফটু নু খুদিগে লগান নিয়ে বেঞ্জা বলতি কে গড়বড়িয়া মানজকে চি বাত আসি এন্ন কথা দিনে মান নামে সংস্কৃতি নু এন্ন হি রাই কা বজকান নেন মাল্লা নেন রেড়ি তিরি কি বেঞ্জর কা দিচান কিন্তু আসল কথা মানা যে ফটু নু মাল্লা নেন সুর মাল্লা কামুন তো প্রকৃতি নামে সংস্কৃতি নু যাহা যা রাই পর্ব পর্বাণি বেঞ্জা বুঞ্জি যাহা রাই সবু নু চিত্র সহিত মেসেজ থাইকি বহি তিয়ার মানজকে চি
1: আচ্ছা ইতা তো যাহা ভি মানচা নিম নামে কুনা ভাষাতি

ভাবে সন্তান হবে নি, সন্তান নহলে তোতে ত্রিপুরে কেহি মারি পারিবে নাই। তো হচ্ছে বিশর বার পুয়া ত্রিপুর বিজয়ী, বিশর বার পুয়া ত্রিপুর বিজয়ী। হ্যাঁ আজ্ঞা, দেবর্ষিংকর কথা মানি আজ্ঞা যাউছি অযোধ্যাপুরকু।

একথা প্রমাণ করা রাবণ আসিকি পৌঁছি যাই যেত অযোধ্যাপুর পৌঁছি যাই দ্বারী পাখে পৌঁছলে কলে দ্বারী তোমার রাজা সাক্ষাৎ করব জনে ব্রাহ্মণ আসছেন কিছু ভিক্ষা নেওয়া হ্যাঁ যেত দ্বারী কথা শুনলে দ্বারী যাচ্ছেন হ্যাঁ দয়া বহি।

কেতুটি ওড়িয়া লোকসঙ্গীত শুনলে। কণ্ঠশিল্পী মানাতিলে দেবানন্দ, অবিনাশ দাস, সঞ্চিতা প্রিয়দর্শিনী, কুলদীপ পট্টনায়ক এবং অসীমা পণ্ডা। গীতগুড়ি রচনা করেছিল চন্দন মিশ্র, সত্যরঞ্জন বড় এবং পুষ্পক পরিডা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর শ্রোতা এটি মনে পকাই দেছু, আজ রাতে 10:02 শুনেপারে নাটক অঠা কাঠির জীবন, রচনা দামোদর পণ্ডা, প্রযোজনা মুরলীধর পণ্ডা। আকাশবাণী সম্বলপুর শুণত পরবর্তী কার্যক্রম রিলি করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

হিন্দি ভক্তিগীতা শুনলে কণ্ঠশিল্পী থিলে রবিরাজ এবং কবিতা রাম। পারম্পরিক গীত রচনার সঙ্গীত নির্দেশনা দিয়ে মহেশ প্রভাকর, আকাশবাণী সম্বলপুর। শাস্ত্রীয় সঙ্গীতের কার্যক্রমে সাহানাই পাতনটি শুনতু ঠুমরি ধুন পরিবেশন করছেন উস্তাদ বিসমিল্লা খান এবং সাথী।

0: আকাশবাণী সম্বলপুর, শুনন্তু সম্বলপুরী নিউজ হেডলাইন্স।
1: আকাশবাণী সম্বলপুর এছনের মুখ্য খবর সঙ্গে মুই কৃতাঞ্জলি ত্রিপাঠী। ভিন ভিন ক্ষেত্রতে উৎকর্ষ লাগি পহেলা খেপে 66 জন বিশিষ্ট ব্যক্তিকে আজ পদ্ম পুরস্কারে সম্মানিত কলে রাষ্ট্রপতি। কেন্দ্র শিক্ষামন্ত্রী নিট স্নাতক 2026 ফেরঘায় পরীক্ষাকে সফলতার সহিত সারবার লাগি সবু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলর কর্তৃপক্ষঙ্কর মাগলে সহযোগ। নয়াদিল্লিঠানে দেশর এবোলা ভাইরস রোগর নিরাকরণ নিরীক্ষণ আও প্রস্তুতির অগ্রগতি বাবদে সমীক্ষা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। আমেরিকা ও ইরান ভিতরে জারি রইতবার যুদ্ধকে বন্ধ করবার লাগি জারি রয়েছে আলোচনা বলে কহিছেন ইরান বৈদেশিক মন্ত্রণালয়ের মুখপাত্র। মহারাষ্ট্র রায়গড় জিলানে গোটে গাড়ি তলকে পড়ে যাবার জীবন যাইছে আটজনকর। নয়াদিল্লিঠানে প্রধানমন্ত্রীঙ্কর সহ সাক্ষাৎ আলোচনা কলে মুখ্যমন্ত্রী। রাইজে মোডেল ভিলেজ মিশন আও মহাপুরুষ আদর্শ গ্রাম যোজনার হল শুভারম্ভ। রাজ্য সরকার আইবা 27 বদলে 28 তারিখ দিন ঈদ উল জুহা ছুটি কলে ঘোষণা। রাইজে আইবা 30 তারিখ নু মূল হবার কেতিবা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর লাগি ভিন ভিন নির্বাচন মন্ডলী নু বুথস্তরীয় অধিকারী আও পর্যবেক্ষক মানক লাগি ভুবনেশ্বর ন আইজ হয়ে যাইছে প্রশিক্ষণ শিবির। ভুবনেশ্বর নথিবা রাজ্য গ্রাম্য উন্নয়ন আও পঞ্চায়েতরাজ প্রতিষ্ঠান পরিসন্ন গোটে অত্যাধুনিক প্রেক্ষালয়ের শিলান্যাস করেছেন পঞ্চায়েতরাজ মন্ত্রী। রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী আজ দেবগড় জেলা গস্তরে যাইকি ভিন ভিন সরকারি যোজনার সমীক্ষা করবার সহিতে বুলি দেখিছেন বহুত্রী প্রকল্প। পুরীঠানে জুন 3-5 তক 3 দিন ধরিকি আয়োজিত হওয়া ব্রিক্স রাষ্ট্র সমূহর 2 নম্বর বৈষয়িক সম্মেলনী। পুরী রথযাত্রা ও স্নানযাত্রাকে শৃঙ্খলিত ভাবে আয়োজন করবার লাগি পুরী জিলাপালঙ্কর অধ্যক্ষতাতে আজ অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। পশ্চিম ওড়িশার ভিন ভিন জিলান জিলাপাল আও আরক্ষী অধীক্ষকমানকর আজ হয়ে যাইছে যুগ্ম জন অভিযোগ শুনানি শিবির। আর চলতি আইপিএল সংস্করণর প্লে অফ পর্যায়কে উন্নীত হলে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু, সনরাইজর্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটন্স আও রাজস্থান রয়্যালস। এছনের মুখ্য খবর ইনু শেষ হল। ইতার উত্তরের মুখ্য খবর শুনিপারবে রাতের 11:05।
0: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। প্রচার করছু নাটক অঠা কাঠির জীবন, রচনা দামোদর পণ্ডা, প্রযোজনা শ্রী মুরলীধর পণ্ডা। শুনন্তু নাটক অঠা কাঠির জীবন।

0: আহ কি শান্তি! সামনারে মহানদীর নীল জলরাশি, কূলরে মার মন্দির। আজি মন কিয়া উদ্বেলিত! হে কি পরীক্ষা করুছু মা, হে কি পরীক্ষা করুছু! আজি কিয়া মনে পড়ুছি সেই শিশুটির শান্ত মুহ, নিষ্পাপ হস, সুমধুর গীত। প্রভু প্রভু, হে কি মায়া প্রভু, হে কি মায়া! এই তো, এই তো সেই হস, কাহার এই হস! এই তো অবিকল সেই শিশু, জঙ্গল ভিতরে মতে মোহাচ্ছন্ন করে খঞ্জনি দেইথিলা এই শিশু। এইঠি এইঠি এ শিশু!
1: বাবা,
0: হ্যাঁ,
1: কোন এমতি দেখুছ?
0: মু তোমাকে আগরু কোঠি দেখিলি
1: না? তো মু তো তোমাকে প্রথম থর দেখুছি।
0: তুমি খঞ্জনি বজাই জানো?
1: খঞ্জনি সেটা পুনি কোন?
0: গীত গাই জানো?
1: না
0: মা, মা, তোর কি এই অদ্ভুত লীলা! এ কি তোর অদ্ভুত লীলা মা, এ কি তোর অদ্ভুত লীলা!
1: কোন হেলা?
0: না কিছু নয়, তোম ঘর
1: এই শহরে মাসছি।

0: আহ, কি অপূর্ব উল্লাস, কি অপূর্ব আবেগ, কি অলৌকিক হস, অথচ কি রহস্যময়। জঙ্গলর সেই শিশু, অবিকল সেই গীত, সেই সুর, আহ, ভিতরে এবে বি সেই শিশুটি জীবন্ত আছে। মতে হাতটারে ডাকুছি তার গীতরে, আহ, শিশুটি ধাউছি অনন্ত আকাশ আড়ে। মু তাকে অনুধাবন করুছি, মু তাকে অনুধাবন করুছি।
1: বাবা, বাবা,
0: শুন, শুন শশিকেশ, তম পুয়া আসি সে গীত গাউছি, শুনেপারুছ?
1: মো পুয়া, মো পুয়া তো মো পাখে, তোমাকে চিহ্নাইবা আনিছি।
0: না, এ তম পুয়া নহে, তম পুয়া এইনে এইটি বসি।
1: বাবা,
0: হ্যাঁ, তম পুয়াকে ভেটি আজ মন্দিরের, এবে পুনি এইটি গীত গাউতলা।
1: বাবা, আমি তো আজ মন্দির যাইনু, সকাল মো পুয়া মো সাথে অছি, এবে বি এই দেখ।
0: তেবে রহস্যময়, সবকিছি রহস্যময়, বুঝিগলি, বুঝিগলি, সব তার মায়া, এইসব তার লীলা, সব নাট সে লগাউছি, কেবে জঙ্গলরে, কেবে মন্দিরে, আবে তমঘর ছাতরে।
1: বাবা, মু কিছু বুঝিপারুনি বাবা।
0: মু বুঝিগলি বাবা, সবু কথার অর্থ যুক্তি খোঁজলে বুঝি হুয়ে না, বহু কথা কেবল বিশ্বাসের হি বুঝি হুয়ে, সবু নাট সে করুছি। মতে মুক্তি দেবাকু আসছি, অঠা কাঠির এই জীবনরু মতে মুকুলাইবাকু আসছি, হ্যাঁ, মতে মুক্তি দেবাকু আসছি। হে কৃষ্ণ, হে কৃষ্ণ,
1: বাবা,
0: হে কৃষ্ণ,
1: বাবা, বাবা, বাবা, বাবা, অঠা কাঠির এই জীবন তমে মুকুলি গল বাবা, কিন্তু আমি কল করিব, আমি কল করিব বাবা।

অঞ্জনন মিশ্র, হৃষীকেশ শ্রী বিজয় কুমার রোড়া, বুঠি শ্রী মতিলাল দোরা, চেলা শ্রী মুরলীধর পণ্ডা, শিশু কলাকার সিদ্ধার্থ কুমার সাহু, কমলা সাহু, পারা লতিকা পট্টনায়ক। শুনুলে নাটক অঠা কাঠির জীবন। আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর।

এই গীতটি শুনন্তু। কণ্ঠশিল্পী উদিত নারায়ণ, গীত রচনা অরুণ মন্ত্রী, কথাচিত্র প্রেম রোগী। অনুরোধকারী শ্রোতা হলি কেদারনাথ মেহের, ওঙ্কারনাথ মেহের, মহলাকোটা উপরপড়া ভেডেন বরগড় জেলার।